0: মোটু এতদিন কাঁ থিও
1: কিগো কাঁ থিও নি সলে তো নিকাল দিরু হই নি প্র্যাকটিস বাট
2: কিনা না
1: রেগুলার না আয়ের
0: অনি আবা আব্বু তো রেগুলার
3: ইয়ে
1: হোয়াট ইজ দিস ম্যান